শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 13 মে বুধবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় তনুশ্রী বিশ্বাস এবং আমি আহসান হাবিব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ পাল্টা প্রস্তাবের তীব্র নিন্দা করেছেন। তিনি এটিকে একেবারে অগ্রহণযোগ্য এবং নির্বোধের মতো বলে অভিহিত করেছেন। উল্লেখ্য, তেহরান সপ্তাহান্তে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব ওয়াশিংটনে পাঠিয়েছে। সোমবার ট্রাম্প সতর্ক করে বলেছেন, যুদ্ধবিরতি একটি সংকটজনক অবস্থায় রয়েছে, এটি লাইফ সাপোর্টে আছে এবং ভেঙে পড়তে পারে। তিনি বলেন, ইরানের প্রস্তাবটি একটি আবর্জনা এবং তিনি তা পুরোপুরি পড়েননি। তবে ট্রাম্প এও বলেছেন যে তিনি এখনও বিশ্বাস করেন একটি কূটনৈতিক সমাধান খুবই সম্ভব, যদিও তিনি অবস্থান পরিবর্তনের জন্য ইরানকে দায়ী করেছেন এবং দেশটির নেতাদের অত্যন্ত অসৎ লোক বলে অভিহিত করেছেন। এদিকে ইরানি কর্মকর্তারা তাদের দাবি মাত্রাতিরিক্ত হওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যে যুক্তরাষ্ট্র তার একতরফা দৃষ্টিভঙ্গি এবং অযৌক্তিক দাবি অব্যাহত রাখায় তিনি দুঃখিত। ইরানের তাসনিম নিউজ এজেন্সি রবিবার তেহরানের প্রতিক্রিয়া সম্পর্কে জানিয়েছে। এতে বলা হয়েছে যে এই প্রস্তাবটি লেবানন সহ সংঘাতের অবসান, অবরোধ প্রত্যাহার এবং জব্দকৃত ইরানি সম্পদের মুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। রবিবার ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, আগামী 30 দিনের মধ্যে পারমাণবিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তারা আরও জানায় যে ইরান তার উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ পাতলা করার এবং অবশিষ্ট অংশ তৃতীয় একটি দেশে স্থানান্তর করার প্রস্তাব দিয়েছে। তবে তাসনিম নিউজ এজেন্সি মার্কিন পত্রিকাটির এই প্রতিবেদনের প্রতিবাদ করেছে এবং পারমাণবিক বিষয় নিয়ে উল্লেখ করা দাবিগুলোকে মিথ্যা বলে অভিহিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে তার চীনা প্রতিপক্ষ শি জিনপিংয়ের সাথে আলোচনার জন্য চীন সফরে যাবেন। তিনি সোমবার বলেছেন, জ্বালানি নিরাপত্তা ও ইরান নিয়ে তারা আলোচনা করবেন এবং উল্লেখ করেছেন যে চীন হরমুজ প্রণালী দিয়ে তেলের একটি বড় অংশ আমদানি করে। বুধবার রাতে ট্রাম্পের বেইজিংয়ে পৌঁছানো এবং বৃহস্পতিবার শির সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। হোয়াইট হাউসে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, আমার মনে হয় তিনি বৈঠকে তাইওয়ানের প্রসঙ্গ নিয়ে আমার চেয়েও বেশি আলোচনায় আগ্রহী। তবে ট্রাম্প আরও বলেন যে আলোচনাটি কিছুটা জ্বালানি এবং অত্যন্ত সুন্দর দেশ ইরানকে নিয়েও হবে। ট্রাম্প বলেন, তিনি শিখে অত্যন্ত সম্মান করেন এবং আশা করেন যে এই অনুভূতি পারস্পরিক। তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে চীন একটি গঠনমূলক ভূমিকা পালন করতে পারে। ট্রাম্প আরও বলেন যে তিনি বৈঠকে অন্যান্য বিষয় উপস্থাপন করার পরিকল্পনাও করছেন। এর মধ্যে রয়েছে হংকংয়ের গণতন্ত্রপন্থী সংবাদপত্র অ্যাপেল ডেলির কারারুদ্ধ প্রতিষ্ঠাতা জিমি লাই এবং তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রসঙ্গ। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেছেন, দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বিশ্ব শান্তি ও উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার সম্প্রসারণ, মতপার্থক্য দূরীকরণ এবং পরিবর্তনশীল অস্থির বিশ্বে আরও স্থিতিশীলতা ও নিশ্চয়তা প্রদানে কাজ করতে প্রস্তুত।

0: খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে প্রিন্টিং কালি ও অন্যান্য উপকরণ সংগ্রহের অস্থিতিশীলতার কথা উল্লেখ করে জাপানি স্ন্যাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যালবি তাদের কিছু পণ্যের প্যাকেজিং সাদা কালো করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। সূত্রসমূহ জানিয়েছে যে কোম্পানিটি ব্যবসায়িক অংশীদারদের একটি নোটিশ পাঠিয়েছে এবং মে মাসের শেষের দিকে এই পরিবর্তনটি কার্যকর করতে চায়। কোম্পানিটি জানিয়েছে পরিস্থিতির উপর নির্ভর করে আরও পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এদিকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় জাপানি জাহাজ সংস্থা এনওয়াইকে লাইন মধ্যপ্রাচ্যগামী গাড়ির জন্য নতুন পথ চালুর কথা বিবেচনা করছে। কোম্পানির প্রেসিডেন্ট সোগা তাকাইয়া সোমবার বলেছেন যে মধ্যপ্রাচ্যে গাড়ির চাহিদা শক্তিশালী থাকায় তাদের পরিষেবারও ব্যাপক চাহিদা রয়েছে। জাপানের অর্থমন্ত্রী কাতায়ামা সাতসুকি এবং জাপান সফররত তার মার্কিন প্রতিপক্ষ বৈদেশিক মুদ্রা নীতি বিষয়ে পরস্পর ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার অভিপ্রায় নিশ্চিত করেছেন। কাতায়ামা মঙ্গলবার টোকিওতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে বৈঠক করেছেন। এই সপ্তাহের শেষের দিকে বেইজিংয়ে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্র চীন শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে বেসেন্ট জাপানি নেতৃবৃন্দের সাথে আলোচনা করছেন। ইরান সংঘাত চলাকালীন ডলারের বিপরীতে ইয়েনের পতন রোধ করতে এপ্রিলের শেষে জাপানি কর্তৃপক্ষ মুদ্রাবাজারে হস্তক্ষেপ করার পর এই বৈঠকটি অনুষ্ঠিত হল। কাতায়ামা বলেন, আমরা নিশ্চিত করেছি যে মুদ্রার প্রবণতার বিষয়ে জাপান ও যুক্তরাষ্ট্র একমত এবং গত বছরের সেপ্টেম্বরে জারি করা জাপান যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীদের যৌথ বিবৃতির আলোকে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করে যাব। জাপানি গাড়ি নির্মাতারা ভারতের ক্রমবর্ধমান গাড়ির বাজারে তাদের উৎপাদন ও বিক্রয় প্রচেষ্টা জোরদার করছে। সর্বশেষ পদক্ষেপে টয়োটা মোটর জানিয়েছে যে তারা দেশের পশ্চিমে একটি নতুন সংযোজন কারখানা তৈরির পরিকল্পনা করছে। কোম্পানিটি সোমবার জানায় যে তারা 2029 সালের প্রথমার্ধে মহারাষ্ট্র রাজ্যে এসইউভি উৎপাদন শুরু করবে। নতুন এই কারখানাটি হবে ভারতে টয়োটার চতুর্থ এবং এর ফলে দেশটিতে তাদের উৎপাদন বছরে প্রায় 500,000 গাড়িতে উন্নীত হবে। ভারতের বাজারে আধিপত্য বিস্তার করা সুজুকি মোটর 2030 অর্থবছরের মধ্যে দেশটিতে তাদের বার্ষিক উৎপাদন ক্ষমতা 40,00,000 গাড়িতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। হোন্ডা মোটরও ভারতকে একটি গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখছে এবং সেখানে নতুন মডেল বিক্রি করার পরিকল্পনা করছে। এমন এক সময়ে ভারতের উপর এই মনোযোগ আসছে যখন অনেক জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক যানবাহন নিয়ে তাদের কৌশল পুনর্বিবেচনা করছে।
1: NHK ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত NHK ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।